0: তোরও দুঃখ, কাইলে টাউকে দুখনি, কাইলে পেট দুখনি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান, হইন কাহ জানি হলা, কে গর্নে কে নগর্নে, যাইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে যাই।
1: বুয়া পীর নগর্নোস, ঘটাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাটো সানি তিন জাম বরু।
0: হুন্ছ বুয়ারি লো গই আলম, সারে গারো বুয়া।
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আটো সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ, সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: অর্জুন यार, মিঠো অর্গানিক কফি কাহ পাইছ নি? বেশী শহরকো মনাঙ্গে চৌতারামা রহেকো নমস্তে থকালি কিচেন এন্ড বক্স বিস্ট্রোমা নি ইহাঁ লমজুঙ্গকে অর্গানিক কফি র অরু প্রকারকা কফি পাইছ। কফি মাত্রে কি খানা খাজা পনি ছ? থকালি খানা খাজা সেট র রমাইলো পুল হাউস সঙ্গে ছ, সাথী ভাই ভেটঘাটকা লাগি একদমই উপযুক্ত ঠাউ।
4: নমস্তে থকালি কিচেন এন্ড বক্স বিস্ট্রোমা লমজুঙ্গকে অর্গানিক কফি, বিভিন্ন প্রকারকা কফি, থকালি খানা খাজা সেট পাইছ, সাথে ফুল হাউস পনি সঞ্চালনমা রহেকো ছ।
5: প্রোপাইটার টেকজং গুরু, নমস্তে থকালি কিচেন এন্ড বক্স বিস্ট্রো বেশী শহর নগরপালিকা সাথ মনাঙ্গে চৌতারা, সম্পর্ক ফোন নম্বর 0665209003, মোবাইল নম্বর 9841680025।
6: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ? এদি হুনুহুন্ছ ভনে চিতবনকো নমুনা আয়ুর্বেদ ঔষধালয় তপাইহরুকী সেবামা সমর্পিত ছ। ইহাঁ উচ্চ স্তরীয় আয়ুর্বেদিক ঔষধিহরু উপলব্ধ হুনুকা সাথে অন্য প্রবিধিবাট ঠিক নভয়েকা নয়া তথা পুরানা রোগহরু বাত, দম, গ্যাস্ট্রিক, অলসর, ক্যান্সার, ধাতু, পিনাস, জন্ডিস, পালস, পথরি, ফিস্টুলা, প্যারালাইসিস, মধুমেহ, জাগরক্ষী ছুটাউনে ঔষধি, মোটোপন ঘটাউনে বড়াউনে, ব্লড প্রেসার, যৌন রোগ, ছাতিকো দাগ আদিকো সফল উপচার গরিন্ছ। দৈনিক দক্ষ তথা অনুভবী বিশেষ বিশেষজ্ঞহরুবাট স্বাস্থ্য পরীক্ষণ গরিন্ছ। থপ জানকারীকা লাগি সম্পর্ক মোবাইল নম্বর 9841939647 র 9811906010। নমুনা আয়ুর্বেদ ঔষধালয়ে রাপ্তি নগরপালিকা 5 ভণ্ডারা স্কুল রোড চিতবন র ভরতপুর মহানগরপালিকা 12 মালপুত কস্তুরী টোল চিতবন।
7: তুলাই ফর্কিনি গরি তালবারাহি ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত হালেছেন বুড়ালে দেখাউনলাই হলা নি তোলাই থর্কিনি গরি হাঁসলি কা হইন তো আমরা বালে নি তালবারাহিমাই রাখনু ভাল কে রে দাঁত অইলিসম্ম ভলিয়াই ছন লোকাল কুখুরাকো হাড্ডি তো চপাউছেন বুড়ালে।
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু, দাঁত সফা গর্নে, তলকাউনে র সামান্য শল্যক্রিয়া, বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার, ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে, নদুখাইকন দাঁত নিকাল্নে, দাঁতকো এক্সরে গর্নে, নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে, দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্নে, ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে, মুখ গনাউনে, দাঁতকো হর্ষ, গিজাবাট রগত আউনে, সুন্নিনে, পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ।
3: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশী শহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং, প্রোপাইটর জ্ঞানু কেসি, সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9811209081।
8: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।

0: বড় দুঃখে কাইলে টাউকে দুখনি কাইলে পেট দুখনি কে দুঃখে আও দুঃখে আও জানি এই বেলা পখালা লাগের হইরান হইন কা জানি হলা কে করনি কে না করনি কইলেই বিরামি ভয়ের কেই মেলো মেসে যাই
1: বুয়া চিড নগরলোস ঘটাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বিসি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো সানি তিন জাম বরু
0: হুন্ছ বুয়ারি ল গই আলম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
3: কিন হাসে আনি বুড়া তোলাই ফর্কিনি করে তালবারা হে ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত হালেছেন বুড়ালে দেখাউনলাই হলা নি তোলাই থরকিনি করি হাসেকা হুন তো আমরা বালে নি তাল বারাইমাই রাখনু ভা কে রে দাঁত অইলেসম্ম বলিয়াই ছন লোকাল কুখুরাকো হাড্ডি তো চপাউছেন বুড়ালে
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত জিভ্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিসাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ
2: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশি শহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লংজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9891202981
4: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।